এউরেং হি খুরাগতুগা আল্লাহ হশাই ঈমান বেগন থিবি মিহুনা এউরেং অলওয়ালানি এ এউরেং এ অলওয়ালানি এউরেং গে আমিল্লা নফস তাক খমগা মেনুইন ওয়ে এউরেন না একম বেস নেগেনি এ

আমি সলে হামাল তাক কুড়া মি হুন টাকা হামা কশ্বরুন স্বর্গে তাকেন হুরি কামগে উফাবের খবর খালে গে ফান এউরেন দেবাশে এ স্বর্গে তাউগে দশুম ফেংকোর তং হিঙ্গা হিঙ্গা হুরেতে এ স্বর্গে তাকুন রোজ জিগে গতুগা মেওয়াগে কুম্মে বিস বাবতে এউরেন লিবে কুম্মে ফাহরক এউরেন বুনানেতে মি কুরিম বেস আহার মেন লিবুন মেওয়ায় এউরেন্নং এফদ মেওয়া দেব্বা হুসি বের ফুসুং ইব্বতরুয়া হালুগে আদি এ সুয়ারুগে তহুগা এউরেন্ন টাকা তহির ওয়েগেম্বা আম্বিন্ত কেব্বে আদি এউরেন এ সুয়ারুগে তহুগা আবদ দেমিতি বে হুটে।

এই খংখা হেলা গেরি কং আড়ুগন মেন্ন বয়াং খুদ্দেবুমা খালেগ ফানুগে বেরি রসকলাঙ্গে হাজরত দন্নওয়া দেবাশে এ খালেগ ফান বিদালুই হাম কশ্বরুং এ কলাঙ্গে ওয়াহাই খুরব্বা অঙ্গবতে হাম কশ্বরুং এই দুয়াসে মুস্কুলুয়ে ফাওয়া গেরি নুনে লা গেরি এভেস নুনে এ দেমে দুগে গেরিকে ফাহে তেব্যা মিহুন্না আমরু খুরব্বা খান্ত তেব্যা মিহুং খুরাশে

0: এই হাম এখানে আল্লাহ আজে বাজেল তিমান ইসমফুলকি আর রাহিম মি ওয়েস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে ইসমফুলে মি ইসমফুল নিসপেমানি এ ইলাহু ইরাদা কুরবা আলাকাল্লাহ রাহমাত এই মুমিনুন আখিরাত দুহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভা খাস রাহমাতে কিরিতে কুরআনুগা সূরাতুল আনকাবুতগে 21 আয়াতুগা মায়ান আল্লাহ আঙ্গওয়া ফাওয়ানি একলাঙ্গে ইরাদা কুরবা আলাকা আযাব দেবতে আদি একলাঙ্গে ইরাদা কুরবা আলাকা রাহমাত লাভতে আদি তিবামিহুম কিয়ামাত দুহুম এমবুরি দাহুশি একলাঙ্গে হাযরাতাশে মিগিতরুং সূরাতুল আহজাবগা মায়ান আল্লাহ আঙ্গওয়া ফাওয়ানি আদি মুমিনুন্না রাহিম ওয়ান্ত কালাকু কামুগা একলাঙ্গে বডিগেমবে আর রাহিম মি নামফুলু আল্লাহ ফিয়াওয়া এহেম ফারায়াতাক ওয়েস নিসপেক করেবে এগতুং মায়ান নবিয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফা কুরাবামুন কিরিত কুরআনুগে তাওবা সূরাতুগে সাতেকা আশাবিসওয়ানা আয়াতুগা মায়ান আল্লাহ ওয়াহি কুরাবা ফাওয়ানি মুমিনুন্না নুহানু ওগাভেরি রাহম হরিবে কালিকে আর রহমান আদি আর রাহিম মি দেনামফুলু ওয়েস নেগিফাওয়ানি রহমাতুং এহেনমস আর রহমান মি নামফুলু আর রাহিম আবরে রহমাতুগে গতুং মা তানাওস ফেগেমবে বিসমিল্লাহ মিগে লাফজি মানে কি আল্লাহুগে ইসমুফুলুনে মিগে মুরাদ কি আল্লাহুগে ইসমুফুলুন আহরেম ফাশামে এহেনমস মি বাওয়ানি ফরুইফা হাইলমুরিন বিদালওয়া গতুগা বিসমিল্লাহগে বায়াকি বাউল ইস্তিআনা আল ইস্তিআনায়কি এহিয়া ওয়াগ গংইদু এই সূরাতুল ফাতিহা গা কিওয়া ফদান আলামিন আলুকং কুরানি ইবারাস কালাঙ্গে শে আদি আলামিন ওয়াগি এদেনি ওয়েস ইবারাস কালাঙ্গে হাদরাতুনে এহেন কামুন বিসমিল্লাহ গে মানেকি আল্লাহুগে ইসমু ফুলুগে বারাকাতুন ওয়াগি এদিগিন ফাশামে কিরিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে কালাম ফুলুগা কিরিত কুরআনুগে সূরাত ফাটওয়া ফাওয়ানি বিসমি আদি মায়ান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগে সিটি ফুরতাবেস ফাটওয়া ফাওয়ানি বিসমি আল ইমাম বুখারী রিওয়ায়াত কুরাওয়া ফাগতুং রোমানুগে বেরিয়া হিরাকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফোনু বি সিটি ফুর ফাটওয়া ফাওয়ানি বিসমি রোমানুগে বেরিয়া হিরাকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফোনু বি সিটি ফুর ফাটওয়া ফাওয়ানি বিসমি নুম কামুগা এহেন কামুন কিয়ুমা লিয়ুনতা বিসমিং ফেশমকি আল্লাহ কালাঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগে সুন্নাত তাবাউমুগে তেরেং কিমেনে কামে এহেন কামুন জুমলা গতিগা বিসমিনুগে তাফসীরি মানে কি আহরেং মিকং মি ফাশানি মি দুনিয়ে গা হরিহা খালগুতাকুন শামিল ওয়াগতুগা রাহমাত তানাওয়াসফেগিমবা আদি মুমিনুন না খাস গতিগা কিয়ামত দুহুম রাহমাত ওয়াসিল কদেবা হুরিহা খালগুতাকুনগে মচ্চা এ ফারাতাকং আলুকং কুরুম ওয়াজিব বেগিমবা ইলাহ ওয়ান্ত আল্লাহুগে ইসমা ফুলুগে বারাকাতুম এহিয়া মাদাদা ওয়াগগং এদিগেননে
1: কিরিত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়েদু এমমে মাতিবির সাহিবা
2: মক্কা ফতহ করে দহ কুরাইশুন্না হারাম ফুলতরিয়াম এববাং এঙ্গেবি এমি উন্নকি ইতর সাহেব আশা মুসলিমুন্না এবস হিতে ফিতেনতি আনিয়া করে মিহু ইতর সাহেবাগ মে মোন ফুলং লে অর আলি মিহু ইতর সাহেবায়া সাহাবিন মক্কা বেরে ওয়াডাগতম মজবুর করে মিহু কুরাইশুন জামাব মু সওয়াল করেবি আহরেন তি বামি হুন নামে দ কংগত কাকান্ত কুরআন কম উম্মিদ করম হেজে এমি হুন দেনেবি খলিফা নকি দিলাতি ফুল আখেকে দীদাতি ফুল আখেগে দারি খলেখে হাদিস কুরেভি তিয়া ব্যায়ামি হুম হিঙ্গা দাসে তিয়া ব্যায়ামি হুম নাকি মিনিমন উন্নে
3: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
4: قال رسول الله صلى الله عليه وسلم اكمل المؤمنين ايمانا احسنهم خلقا وخياركم خياركم لنسائهم মানে মুমিনুন কুরে ঈমান কাং এম ফুরিহাম মিহকি এবামি হুম করে এম আখলাক রঙালু মিহায় আদিত্য এবামি হুম করে এম হেও মিহকি এমি হুঙ্গে আমি

0: ريبورت ليوفي الشيخ أحمد مأمون.
1: كيرك رسول صلى الله عليه وسلم دنيا دو إم ماتبير صاحبا
2: صلى الله عليه وسلم.
3: بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. কীরিতমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঙ্গুরা মেকা লস্কর তৈয়ার করওয়া ইরুগা এ লস্কর নসিহত দেওয়া এ লস্কর গ হরিহা ইমনা নসিহত দেওয়া হাদিস করওয়া ফাওয়া বাস ফুল তাক্কা আস ফাওয়ে ইয়াবা মিহুম এভস আংহেনা কো কাতুলুন করাশে এভস মুসকুলিয়া কো কাতুলুন করাশে আদি এভস কুডা কুজ্জা কো কাতুলুন করাশে আদি মিগে ইতুরুমস ইকরেক ফান নসিহত দেওয়া মু হাদিস করওয়া ফাওয়া বাস ফুল গ মানা গ আস ফাওয়ে ইয়াবা মিহুম এভস গহেন কোন্ডাশে কমমেহেন কান্ডাম মজবুর বেগে নুনি এভস গহেন কোন্ডাশে আদি আলকং কোং উলে তান্তনা গেল্লুন দেশে ইকলেক ফান কি এমমে হিপুলো থিরি ওগাভেরি মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
4: আশ শেখ হাসান তৌফিক

এউরেং হি খুরাগতুগা আল্লাহশায় ইমা বেগন থিবি মিহুন্না এউরেং অলওয়ালানি এ এউরেং এ অলওয়ালানি এউরেং গে আমিল্লা নফস তাকা খমগা মেনুইনুয়ে এউরেন এখম বেশ নেগেনিয়ে।

আদিমিহুং ইমাম ফদৈ ত্যবামিহুং ইমাম ওয়াশে এউরিন্না দিমায় বুনবিজ্জনম ময়ৈং ইমাম ফদৈ আহরমিং ইমাম ওয়ানহিয়ে এউরিম বুনতে দন্নাশে হামকশ্বরুম ময়ৈং নকি হামা এউরিন্নে এহনেকমক এউরিন্নং এখন নেঙ্গেনিয়ে।

এই খংখা হেলা গেরিয়ে কাম আলুগণ মেন্ন বয়াং খুদ্দেবুমা খালেগ ফানুগে বেরি রসকলাঙ্গে হাজরত ধন্যবাদ বাসে এ খালেগ ফান বিদালুই হাম কশ্বরুম এ কলাঙ্গ ওয়াহী প্রভা অঙ্গবতে হাম কশ্বরুম এই দুয়াসে মুস্কুলে ফাওয়া গেরিয়ে নুনে ল গেরিয়ে বেশ নুনে এ দেমে দুগে গেরিয়েকে ফাহে তে ব্যা মিহুন না আমরু খুরব্বা খান্ত তে ব্যা মিহুন খুরাশে

0: আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কিরিত রাসূল মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মায়ুস কামা হিতামাত কুরমতি বি হিন্দু লবেতা খনা অখতনে হিতুগে হামজহুমা এমে রাঙ্গালু ফারওয়ায়া কি দোহা সূরা কিয়েবু এ সূরাত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া কুত্তামবে এ ইলাহ গুনন জহে ইতুমার এমে রাঙ্গালা বায়ান কুতে সূরাতে দোহা সূরা বাবা দেবনি الله سبحانه وتعالى جه وحيه هيت رسول محمد صلى الله عليه وسلم يا بابا نذواتا دوس كندك ميدكنو ما فحو اينكم كيت نبي محمد صلى الله عليه وسلم يا هيفل كورفني الله سبحانه وتعالى اكلي فانا ميدو نور هي وي بودي گنوي كما نبي جي گوتكا اكلي فانو بينو فلو وي بودي گنوني كما মি হুরিহা বিষ্ণুমে একলে ফানুগে বুদ্ধিয় বেরিবে ওয়াডাগে এ হিন্দু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলে ফানা ওয়াহি বাবা লব্বা বাস ওয়াহি কুরবানি বিসমিল্লাহির রহমানির রহিম রহমান মান্ত রহিম মান্ত আল্লাহ গে ইসমা হুন ফাশাগনমে ওয়া দুহা দুয়ালুগে কুরি কোলো কান্দেপমে কম্বড়ুয়ে মায়ুস বেফা মিহি কারিগা আলগুনমে এমবে ফুরতমে স্পুনানে ওয়াহাকা কিমি হেলাশে ইরুগে আলিকান দেখেশে রীতি আলিকামেকে দুনিয়েগে মঞ্জর তক বলা এ মঞ্জর তকুং হিংহমে যে হুঁ নিবিগন্নাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেমি ওয়াহী কুরবানি ওয়াল লাইলি ইযা সাজা আদি রেগানুগে আন্দিরকান ফেতুরি হিমে ওয়া হিন্দু এ রেগানু গান্দেবামে মায়ুস ফা মিহুঙ্গে আনে মসলে কি রেগানুগে ইত দামে বন্দিং হেলা তিবং দুয়ালুগে নিদুমফহু রেগানু হেলা তিবে নিদুম দতি উদগুবে হাসবে খম্বড়ুবে মায়ুস কমগে তেরেগা রেগানুগে বগুত হেদ কল্লা আরামে লিবু মেনেতি ললুফিয়ে জাহালু মেনেতি এনমেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি রেগানু দব্বা ফামানি আলগুন মেং আরাম কো আলগুন মেংগে আলগুনমেগে হিতরেগা উফেদিফাওয়া খম্বডুমা হাস খং নাত্তালা ফাদা আরামু লিব্বাদে বগুতেগে গতুগা আদি হামেহিমমে মিকিং আলগুনমে নেঙ্গেন দানি রেগানুগে আন্দিরিকং কিতাম্মে দিগুয়েগেন দিয়ানামেস এ আন্দিরিকাম ফাহু আমা আলি ফাতিহাক আলি বিলেনেকা হেঙ্কাউ মিহেগে কিতাম্মে মায়ুস কামা খম্বডুমা হিদ্দতি কামে হিতামতকে হুরি নামেস একামক বেস নিমুমেন গাস এনে উফাবির কামক আলি বিলিকেন দানে কাম ইয়াফহু দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবানি মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আদি কালেগ ফানু গো এরি রাব্বু কালেগ ফানু দুখুশে নুলবতে আদি কালেগ ফানা নুরহুম বে বডিগে বেস নুগন্নমতে হামা মি বিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিবামে দু নুরহুম বে বডি নুগন্নওয়া এ ইলাহু তিবায়া দোবি বে বডি গন্নওয়া এ ইলাহু কুরমতি কুরব্বা কুম্মি কামেকে ফাহতু গায়েস এত হিকমত তকেবে মিকা ইয়াকিন কুরব্বা কবুল কুরব্বা দেন এ ইলাহু ওয়াহি কুরব্বা নি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আদি খালেগ ফানটকা দুনিয়া উরে আখিরে হেউকম বডুগেম ওয়াকান কাশাবরে দেন এ ইলাহু ওয়াহি কুরব্বা নি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আদি নিকং হুরে খালেগ ফানুগে বেরি ইলাহ খালেগ ফানা দেবফানিকং কশবরে দেন খালেগ ফানো রুহি ওয়াডা গন্নমানতে কিত নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগে উম্মতুগে ঈমান কম গ আহলু বেরিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে ইরাদা ফুনা লাগেন আলগুন মেন এমমেন বেস সুরুকেগে দাইমি নিয়মে দিবিগেন দানে কিত নবিয়্যা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানবি ইকলে ফানুগে উম্মতুগে আহলুয়েরিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে ইরাদা ফুনা লাগেন সুরগেগে দাইমি নিয়মে লিবে বৈকামুগা আলগুন মেন এমমেন বেস বেগেন দানে তিবাগে তিয়া মায়ুস কাং উফাবেরি কাম বর গাবা বদলুগেন দানে এমমে হা হিতামতকা দতি উন্দগোলা হাস কাম খম্বড়ুমা এ হুরিহা কামে ফিলা গোস উফলা আরামু লিবে মতিবেরি কেম বা সুরতক তিবা বত্তওয়ানে মায়ুস ফাওয়া মিহিগে খারিগা বুনে দেবেনে এমমে হিংহম জেহেনে হিত ফিনিকং গেনওয়ানে ওয়াহক দক মি ওয়াহক ত নোয়ানে তো می واحکت قبول کروین سبب تکے انکا ویس اللہ سبحانہ وتعالی وحی کربا فامیونی علم یجد کا یتیما فآوا فہی کھلیگ فانو یتیما کم کا ونکو اے الہو کھلیگ فانو دیکھے وڈی کے نوے ہی جا دن اے الہو کھلیگ فانا ہیا وحی کن دیبے بھی ہے یفہ دن اللہ سبحانہ وتعالی وحی کربانی وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى ادي کلیگ فانو حرام وی وڈا گن ونیکو اے الہو کلیگ فانو دیکھ وڈی کے نوے ہی جے دین اے الہو کلیگ فانا ماگو دیکھ کے وی اڑگن میں غافل وی فام اتی وی کون کما کا تو اڑگن میں نماز نو کر وی کن انگے اینو وستین گے تک کما کا فروا کڑ کر وی کن انگے ادي اسلام دین گے کن کم وی سم رنگل کن نینگے ehin namaves Allah subhanahu wa ta'ala algun minna hidayat dakwa tedumaka magu dekkevi e founden Allah subhanahu wa ta'ala wahikurvani wa wajadaka a'ilan fa akhna adi fagira kamga kaleg fan wati e ilahu kaleg fan dekhi odigate den e ilahu kaleg fan musandi purevi Allah subhanahu wa ta'ala algun minna takraru ko handan ko devani e ilahu ge wahi basfulta tedukum ga wane kan mayusifa mihaka emme rangalu wane gotaki Allah subhanahu wa ta'ala ge wahi basfulta tedukum ga wane kama bunadinu Allah subhanahu wa ta'ala ge wa'du fulaka ilahu khilaf e bodige nuwane kan den e ilahu wahi kurvi basful ga wane algon minna vre ma durkawa yatimunge matin handa kuruma fa ammal yatima fala taqhar faidan nashe kaleg fanu yatimu kujja nikamati kon nulabashe wa amma saila fala tanhar adi kamaka gedi anna miha kaleg fanu adula na hatta washe furatama eh yatime devana salan jaha mihe handa kurava yatimu badane miha kon hunnan algon menge aila algon bel hetumuka temitive algun me vannani getoru e bahuri sadan jaha miha gatuka khane bone che nove algun men kibang eteni khane chaka ena nidan jehini bandu ha kamati ga algun men tereng eves miha ko bandu ha kamati nidan jeheto enkamu allah subhanahu wa ta'ala wa hiku rabbani algun men nabre nikamati inna alaluma emi hun ade terega visna fikuru kuruma emi hunge halata hitamata kamedu visna fikuru kuruma ki algun menna divi fawa e hitamata fida ke diuma hibar ka vegen dane kame adi hame himme e fada mismi hunan e hitirkam foru ko dinuma ki vesei algun menge e hitan hame je hun libi e ufa veri kan libi gen dane kame hame je hun libi gen dane kame ka mi suratuga emme fahukamak Allah subhanahu wa ta'ala bhyan kurabba fawani e ilaha kuttam evene goy emme ilahu wahi kurabbani وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ادي دناش خليك فانو گه وری الہ دوی نعمتک واہ کا ان فہ خليك فانو واہ گه دکا اول واش الگون من گه لودو گه فینو ما شکر وری وان جه الگون من گه ات کو مس کے کر وے تی شکر وری وان جه اللہ سبحانہ و تعالی الگون من نہ روحی وڈی گه نوا نما الگون من دنیا کا می دفا وافا تی بھی کی وگین تو سواد کو لن جه می وگو تو میتا می موضوعات حصہ کرما الگون من میتی بیونی کی وے تو سوال کو دبا وسنا فکر کروا اب وس کما کا ما جوس وے گوی کوس وا نما توھا سورے کیا وا ایکے مانیا می ترنگلا وسنا فکر کروا تیبا گے ہیتا مت کا ما جوس کم فیلا گوس تیبا یا ہن ہم جے ہما اوفا ویری کان نبی گن دانے انشاء اللہ وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم
1: رسول بيكولنا نبي بيكولنگ سيرتكي ارشادا نصيحتك دمري
2: ادمرگي الين هودي تجربايكي حياتگي راستا فاسيا گنگستيني آرکاٹیے
3: اي آرکاٹی گهين مادميا کوشار کوراتکچكي هيو حلال تکچن هدمو
4: ಅಂಗಾರಿ ಹುಂ ಅದೇ ಬುಧ ದುಹುಗೆ ರೇ ತಿಹ ಕಟ್ತಿರಿ ಹುಂ
2: ಹಮೈಕಣಿ ನೂದಿಯ ಮೆಘರ್ಟ್ಸ್ ದೀನುಗೆಡು
4: ಗಡಿಂಗ್ ಹವೀರ್ ಹತ್ತರು ಗಡಿ 30 ಮಿನಿಟ್ ಮೀ ದೀನುಗೆಡು

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাজ কি এ নামাজ গোয়ালেবে থানুগা এ নামাজ আদা করুম বরম মুহিম আলকাম নামাজ ফরু নামাজুগে জামাআতুগা করেবিগিন দিউমকি এই মুমিন তকুন টাকা হেওকম বড়বিগেম ওয়াকামে ফিরহিম বেফুন টাকা ওয়াজিব করেবিগেম ওয়া ফরদে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিদাড়ওয়ানি জেবামিহুম মাদামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমে গতুগা বদল করং এদেকম ওয়ানামা মি ফরুল ফাস নামাদান এ নামাদুতক গোয়ালেবে তানুগা এবহি মিসকিতুগা আদা করমা রাক্কাতিরে ওয়াশ জেবামিহুগে নবিয়াগে সুন্নতে কি এই জেবামিহুগে নবিয়ায় সুননুল হুদা তেদুমাওগে সুন্নে দেবভিগেম ভে নামাদু হিমেনি মি তেদুমাওগে সুন্নতুগে তেরেগে نبي صلى الله عليه وسلم جنستوا فاواغوتا مسكيتوغا اي اڑوكان ادا كورا اوشكمي جباميهم منافق فدان نوتا خلاف فاوا ميه فدان جيغا مين اماد كوراكم وانما تيباميهم ايوني تيباميهم جي نبيياغ امورفلا اكليغ فانوغ هدايتا اكليغ فانوغ سنتا خلاف في تيباميهم اكليغ فانوغ سنتا خلاف وجكم وانما تيباميهم মগুফরে দিচ্ছে খান্ড এলিগেন হুরি মুনাফিক কমেনুই ফরুল নামাদুগে জামাতন হাজির নুয়ে নুহুন্নানেতে মি সাহাবী বেকলুঙ্গে বিষ্ণু ফুল এবেকলুন মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দসকত দেবওয়া তরবিয়ত করবওয়া ফাওয়া গই এহেকম এবেকলুন বিষ্ণু ওয়াডা গন্নমনি ফরুল নামাদক গোয়ালেবে হিন্দু এ নামাদু আদা করম টাকা এ গোয়ালেবে মিসকিতেগে জামাআত ওয়াডাগিন এ জামাআতে গা এ নামাজ আদানু কুরমকি এই মুনাফিকুমগে সিফা এমিহে কিবাগা হুরি কামুগে হেক্কে গতু এহেকামুন সাহাবী বেকানুগে তেরেন আগুন মেননা ফিনিফেন নুয়ে এ বেকানুন ফরু নামাজুগে জামাআত ফাসওয়ে তিব্বাওয়াতিবে এহেমবেগে একলে একফানু ওয়াহা কোন নিম্মওয়ালুম বিদাড়ওয়ানি নিহেকু ফিরু কিফাওয়েস নুয়াত দেমিহেগে আতলফ কুরেবিগেম ওয়া হারুগাওয়েস ফরু নামাজুগে জামাআতান আউন হুটে واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته

0: مسلم پھر ہنا،
1: مسلم پھر ہنا،
2: আজ আমার মধ্যে প্রোগ্রাম তৈরি দেখুন আমি ফেরা দিনে।

আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নামাজ কি এ নামাজ গোয়ালেবে থানুগা এ নামাজ আদা করুম বরম মুহিম আলকামে। নামাজ ফরজ নামাজকে জামাআতুগা করেবিগিন দিউমাকি এই মুমিন তাকুন টাকা হেওকম বড়বিগেন ওয়াকামে ফিরহিম বেফুন টাকা ওয়াজিব করেবিগেন ওয়া ফরদে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিদাড়ওয়ানি চেবামিহুম মাদামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমের গতুগা বদল করং এদে কামাওয়ানামা মি ফরুল ফাস নামাদান এ নামাদ তক গোয়ালেবে তানুগা এবহি মিসকিতুগা আদা করমা রাক্কা তিরওয়াশ চেবামিহুগে নবিয়াগে সুন্নতে কি এই চেবামিহুগে নবিয়ায়া সুননুল হুদা তেদুমাওগে সুন্নে দেবভিগেম বে নামাদ হিমেনি মি তেদুমাওগে সুন্নতুগে তেরেগে নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিনেস দেবওয়া ফাওয়া গোতা মিসকিতুগা এ আলোকান আদা করা হুশকামে জেবামিহুম মুনাফিগে ফাদান নুয়তা খিলাফে ফাওয়া মিহে ফাদান গেগা মি নামাদ কোরাকাম ওয়ানাম তিয়াবামিহুম এওয়ানি তিয়াবামিহুমগে নবিয়াগে আমুরফুলা একলেগে ফানুগে হিদায়তা একলেগে ফানুগে সুন্নতা খিলাফে তিয়াবামিহুম একলেগে ফানুগে সুন্নতা খিলাফে জিকাম ওয়ানাম তিয়াবামিহুম মগুফরে দিচ্ছে খান্ড এলিগেন হুরি মুনাফিগ কমেনুই ফরুল নামাদুগে জামাতন হাজির নুয়ে নুহুন্নানেতে মি সাহাবি বেকলুঙ্গে বিষ্ণু ফুড়ু এবে কলুন মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্কত দেববা তরবিয়ত করবা ফাওয়া গই এহেন কামুন এবে কলুন বিষ্ণু ওয়াডা গন্নমনি ফরুল নামাদক গোয়ালেবে হিন্দু এ নামাদ আদা করমট্টাকা এ গোয়ালেবে মিসকিতেগে জামাআত ওয়াডাগিন এ জামাআতেগা এ নামাদ আদানু কুরমকি এই মুনাফিকুমগে সিফা এমি হেকিবাগা হুরি কামুগে হেক্কে গুতু এহেন কামুন সাহাবি বেকনুগে তেরেন আগুন মেন্না ফিনিফেন নুয়ে এবে কানুন ফরু নামাদুগে জামাআত ফাসওয়ে তিব্বাওয়াতিবে এহেন বেগে একলে একফানু ওয়াহা কোন নিম্মওয়ালুম বিদাড়ওয়ানি নিহে কু ফিরুকি ফাওয়েস নুয়াত দেমি হেগে আতলফ কুরেবিগেন ওয়া হারুগাওয়েস ফরু নামাদুগে জামাআতান আউন হুপে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।